সতয়ে এক বলি হাত ক্লু মাইয়ে এক বল প্রাণ মেটি খি সহত এক বল বটিছে কম ফাদ ডিল মেট ফেল তো মির ফান ফানি আউমা ফানি লিফ্ট ফান ইথ্রো ফাদ এক বল ডিল মেটি এক বল কম ডান